0: বেলা হাঁসতাই গয়ো বুড়ো ভাই সবাই কুরা কুরা বসো মলাই সাত কসলে দিও অব ইয়ো সার বিবার ছাড়ি বনমা বসনে গরি যাও বনে অন্নমাই প্রাণ রহন্ছ কলিমা ছোটলা বন্নে ডর হোনে তেসাইলে ঘরমাই বসের পনি ম আত্মা সুধার্ছো ভনে রাতো দিন হরি নাম জপে জপে হোলা কি ভন্নে আশা ভনে ইয়ো চিন্তামণি হো মনোরথ দিনে বৈকুণ্ঠকো সাগু হো নৌকা হো অব ভবসিন্ধু অমৃত হো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকো
1: নন্দলাল গিরি সন্ন্যাসী হু ইয়ো ভজন রাখন মন ছ ভজ নারায়ণ ভজ নারায়ণ।